nneɛma a nnipa de yɛ nsa ayɛ ntumi nyɛ wo. Ɛnyɛ yɛ na sɛ meka kyerɛ wo sɛ ɛnyɛ bansene bi, ɛnyɛ nsuo bi a wonom, ɛnyɛ exercise bi a woyɛ, ɛnyɛ nno bi a wonom, nyɛ doctor bi a woyɛ wo, ɛnyɛ aburokyiri a wokɔ ɛkɔ hospital, ɛnyɛ fie a wotim, ɛnyɛ oil bi a wosra. Bi ɛyɛ Awurade, ɛyɛ Awurade a nkwa ɛwɔ ne ho.